0: मीडियम एवं दोन एफएम चैनल हिकांगाचा आकाशवाणी करगिल ना जरिंचियोत वक्स पदरे फितो तो सोतगा नफेत सों सुकस्ता जंस्कारी प्रोग्राम पलेंते जियन बसत प्रोग्राम असिर तंकान पुइन स्टांजीन ओजर
1: लुंगटिन खांग करगिल गुते जंस्कारी डिग्री मिशन कन लंगे संगमाला जुले তিনি দিরিং আজা ইয়ংস্কার ডিগ্রিম সমাজি খুরতে জালতিন তিনি দিরিং এ ডিগ্রিম মিনা কুশাব নং লবজন নিম্পো বোটি স্কাদি কে কা টিবা টিলঞ্জিক সানচেস লাপুলেন ইয়ং নিস্পাবিকা নিজাগুনি থুক ইয়ং সেফিয়া লুজিক সানচেস লাপুলেন কাসা সানা জাদং কুশাব নং লবজন নিম্পো তিনি বোটি স্কাদি কে কা ই টিবা টিলনবো
2: লুংথিন কং কারগিল গিউতে তেনে দিরিং আজি ডিগ্রি মেনা আচো নাওং লবজাংস কিউতে তেখং নিয়ম্পো বোটিস কাদিকে স্কোর লা টিবা টিলেনজিক সানচেস লা ফুলেন তেনে ছংমে সাঙ্গান লা আচো লবজাং লেন জেরাং আজি লুংথিন কং কারগিল লা স্কেচেস পো আথুক জেছে
3: অজুলে তেনে লুংথিন কং স্পন বো লাঙ্গেস তাং লা চেস পা ইয়াঙ্গেস লাঙে নিং তা পনে থুক জেছে তাং জুলে জিন তে দিরিং আইকা নিজা স্কু নু দুন লাই নিয়া কেদা গাতা কেদা লতাস না গুয়া কেদা গাতা বডিস কাট পোগ্রাম সিং আদি নাস্তাং জি কাইও টেস কো লঙে মাংনিউ জি নিজা গুন লাই সানচেস পুল
2: সানকান ল্যাঙ্গুয়েজ তেনে আচো গাং লব জাং তেনে খং বটিক গেরগান জি জুক তেন তেনে খং রাং এ ছগনে তেনে খং এ ngoto chinza chese nongle
3: tang ngang min la kedang awang lob zang nga kedang azanska jang tak chen yen la le te tak sa kedang nga kedang ni gourmet kedang yam kedang jung oi lob da jinang kwa kedang boti ke gan sur la kedang la sio de gen nonole
2: ka sa chole tene a ta chang me sang la nyara tiwa tang po tene nyara chung tu se tene mi che ukazuk sik put pen tene nyara karu karu lob jong chon zat pen le
3: tang e chung tu se

0: চলে তেনে তা তাসে প্রেজেন্ট সিচুয়েশন তা তাসে তেংসাং নেলু লালতে দে তেনে বডি ল্যাঙ্গুয়েজ পো চাম জিগনাতি কল গোছন চাম জিগনাতি নিয়াম দেন ইয়া চাম জি ইয়ারগে সং দেন তো তাসে প্রেজেন্ট সিচুয়েশন তাসে তেংসাং নেলু তা তুন দে নেনা কাজু সে থং দল
1: তা দাং তিনি তুজ দা তানি কেদাং আদা এনা জো কেদাং বডি কেদাং সিল মিনিয়ন কাঞ্জি কি মানে কেদাং জের মিনিয়ন কাঞ্জি মানে মেট কে হেলে তা তে ওসং বসানি গাতাং আতা তাসা ইয়ত কে টু উন মাং চে গাতাং জুক আবা মাং উনতে আবা মাং উন লা কেদাং গাতাং তুজুক জেওয়া জি পড়দং গাতাং স্কাত পো কেদাং গানা গালা গাতাং হাগুয়া নং শেসে নং জের কে জোসলা গাতাং মাং চে আবা মাং উনতে বে কা শুক সাল দু গাতাং ইংলিশ পো গজু গাতাং ইং কিস ইয়ার গেস কিওন গাতাং সায়েন্স পো গজু ইয়ার গেস কিওন গাতাং ম্যাথমেটিক্স পো গজু ইয়ার গেস কিওন সম্বা মানি গাতাং গাতাং স্কাত পো গজু ইয়ার গেস টাইন জের কানে কেদাং তে সম্বা মানি কেদাং গাতাং লব্রা লব্রা খাংলা কেদাং জুং লব্রা জি না সাল না ইনটু গেরে লব্রা জি না সাল না ইনটু ইয়ানি চিরতানে গাতা গুন্তুজ লাইকে দা আয়াং জংদা রিসাল ইয়ালাং একে নামানি কে দা নাওয়া মেকেন চৌসি চুন চরলো তে ওসং বসান নাই মানা খুই ইয়াতা নে মা কে দা তে ও কে দা মা গাতা ছামি পিয়া মা লো ফাম্পে পেরাজি নো ইয়ালে নিসপা কে দা গাতা তাসা কে দা জুম লবদাস খং ছামি নে কুই বডি গিরগান চুর লাইকে দা গিরগান জি ওসকোস তেনো ইয়াং গাতা লবদা গেরে লবদা ছামি নে কুই গিরগান ইয়ত কিয়া তা ই গের জুম লবদা গুন গিরগান ফোস কোস তেনা কে দা লাব লাব তো ইন নাস কে গাতা জিন্দা চুপার জি কিলা গুপারি লেব থোনে পোতে কে দা জিগা বলা তে গাতা কে দা লপছেন বলা বডি লপছেন বলে কেন নামি চৌসি কাউ কেন গাতা খুঁ কেন তে গাতা মাস কার্ড গুণ কুয়াতে নাম্বার গুণ মিশে শিখতে আমি কেন গাতা এক্সাম মাতাং না ডিক মাতাং না ডিক জের কানে নাস্তাং ডিক সার তো তে ওসং বসানে গাতা জিন্দা চুপা লেবনা তুজু ছানে পর ঠু গুণ কুয়া চিকশি এলোস কে তো ইয়ালে তে ওসং বসানে গাতা জুম ছোনা কেন গাতা চিকশি ই স্কাত পোলা কেন নাওয়া সাল গুছি দুক সামদিং আ সামরা গেলে
0: তেনে তা তেন নং থুনতে তেন নং দেলতে তেনে নিরা জিও জিকতা নিরা জুংছি টালডিক পে তেনে ইনা কাজুক শিখ নাওয়া তাং গছেন তো তেস কোলা নিরা চিজুন লে
1: তা জুংছি টালডিক পে ছোনি তা গাতা হালা মেলম গাতা তা কোনে কেদাং এদা কেদাং গাতা স্কাদ লাপ কানে কেদাং গেরগেন চুলা গেরগেন জি স্কোস তে নোপা ইনাস কা তাসাং এ জুকন চোলা গালা জুকন চোলা কেদাং গেরগেন স্কোস তে ডিকচেস মিদু নেপু নেপু কেদাং লপছেন গুনি কেদাং তুস তুস কা তাসাং গানমাই গানমাই জি নে কেদাং তাসাং গাতা জুং লপদিন কো জিন্দা চিকপা নে কেদাং গেতপা সুপা জুং চোনে গাতা দেব সাম শিওত ইংলিশ দেব টু সায়েন্স দেব টু মেসে টু চি দেব না তে উইন পুলা কেদাং গাতা সাংমা গাতাং চোলা বুলা নো গেলে তেও পুলি বসানে তে নকো কেদাং গাতা ই বডি কেদাং লপছেন বো ইয়া লপদে বুমা নিউন মানে মানে গাতাং লেপথোবি মিদু নেমপো নেমপো তাসা গাতাং জিনটা গুপা দাং চুপে কেদাং লপছেন জিক গাতাং বটি জিগা জিক গাতাং চিসিগো লপছেন জিক ইয়া মানে কেনা সব কিতাব চি চোসে তিয়া বতি কিতাব পো কেদাং গাতাং ই সাং গাতাং লো সুম জিং আন লাগে নাং চাম চি থোব গোশে থোবে মেন দাং দিন গাতাং কেদাং ই জিগা গুন না স্টেশনারি চোসি জেনা গাতাং পেজত খাং জেনা ইয়া কারু চাল নাং গাতাং লপডা গুন লাতে ও কেদাং সিবি সি থংখেন মেত পা চিক সি গাং অটো জিক থংচু সং তো ইয়ালে তে ও সব জাস্তে কেদাং গাতাং জুং সির পাও নে গাতাং লপদে গুনা কেদাং গাতাং সির কা গাতাং ছির ছির কা গাতাং থপ চু গোছে সুমা খাচেন তো ইয়ালে তে ও নেপো নেপো কেদাং গাতাং নেতো জু নালে গাতাং ই কেদাং জিগাবো কেদাং গাতাং ই বটিস কেদাং গাতাং ই খাগারে কেদাং সেটিম কেত পিনা কেদাং কালটে গাতো ছুত ছানি তে গাতাং চিক সিং গাতাং ঠু গুন লাগে কেদাং গাতাং ইজুং এতো চোলা লাসা থপচে জিনটো ইয়া কেনা ইজুং কেদাং নাওয়া নাওয়া মাং গাতাং চে জিনটো তে ও চিক সিং সিওচে দুক তে পিয়া কেদাং গাতাং ইউ কেদাং গাতাং ই চিগে গাতাং খাগারে ইজুং কেদাং লিউ হে পিনা কেদাং গাতাং ছু ছু ছু ছু চেস পিয়া কেদাং নেপো কেদাং ছু ছু চেস পো গাতাং চিকপো কেদাং কুচো তাং স্পেসিফিক প্রেডিকশন জিবিতু সাম সিং গাতাং তে নকো লবজং চোগো চোকানিও ইয়ানে তাম সিতে স্কাত পো জেরকান ইয়ো তে জেরকান বয়ং গোশে তে ডি নিয়ংকান সিল নিয়ংকান তা তে স্কাত পো গাতাং তাসাং গাতাং সামান গাতাং গাতাং লাস পাইন জেনো বটি স্কাত তাং ইয়ো জেনা ইনাস কা স্কাত পো কেনা স্পেরা তাং স্পেসিফিক বুমান পা কেনা গাতাং তাতাং গাতাং শুগু কারপে গা গাতাং তে স্পেরা তাং কাম বো স্পাব গিয়ালা কাজো পাবেন চিকা খুরদে পাবেন তে স্পাব চেস পাঞ্জেন গোছেস পো তেও নিয়ন দেনো গাতাং তাং তাং গাতাং গে সামবেন না কেনা গাতাং শুরি কেত পিন ছুচিন সামদে সামরা মানি কেনা গাতাং সামাই কেতাং জাতাং কেনা গাতাং ছোমলা বিং দে গাতাং কুচু তান তুজু চন দে গাতাং মানে শুরুলি কে পেন মানে ছুচেস মা মানক সং গঞ্জিতে তো ছুচ চানি গাতাং সামি পিয়ামা জিগা চিন গাতাং ফান্তক চানি গুছি তো গেলে
0: তেনে নেরা দেমবা মলস তেনে সিফ স্কাত চি পোতা দে তেনে ইউ গ্যাগা দে লিউ গে পেন ছুচে মানো তেনে চাম কা ই বটি স্কাদি গাতাং লাগলেন মি জয় কা গাতাং চাং মি চাং তেনে গাতাং ইউ ছুচেস পো কাসপো ইনো মলস তেনে তা আচলে তানেরা থামে টিওয়া তেনে লাদাখ সিয়ং সে মিমাং তেনা নাজিন চির হিমালয় রিগিউন না চাম জি জু দিও তেনে খাস কর মিক্সেল তেনে গাতা জুনু খক্তং গুনলা তেনে নেরা ই বতি স্কাদি গেস করলা চি জু চেসিতলে
1: নাঙ্গানাং তাকো লো মান পাজি নো তা মি খাসপা মাং পোজি জু সেত কা ই লাদাস নং কো ইন্দো হিমালয় রিজিউন না তা গা চকশে তাং খং লা ই জুক্সি চোস আজুক চোস এনে গানা জুনি মা গাসমো নো তা তা ইনাস কা গানা সং চুন কা ও কে তা গানা সং লো জন বা তে জন বা গুন তে ও জুয়া পুচি জিন নিজা গুন কে তা তাং তিন তুস তাং থুন দে কে তা ইংরেজি জং ইয়া ই সায়েন্স জং ইয়া ম্যাথমেটিক্স জং ইনাস কা নে পুনে পো কে তা তে ও চামশি কে তা গাতা জুং লাসনি পে কে তা চামশি

0: খোৱা নাংগো চিখৈ ৰুগং খোৱা কামজোৰ লুচিয়াচ ইনজুক ইয়া খোৱা বটল ফিডিং তাংখান পোৱা খ্যাৰিক পোষ্টোৱা খ্ৰুচি জাৰ মোৰ ছেজিক্স মোচা চিনচুক ডাহেৰিয়া ছেজিক্স মোচাচাচ ইনচুক লুচিয়াচ ইনচুক চা নাঙা টাঙা দে বটল প্ৰডক্টৰ এনেকা নাঙা টাঙা তান্দু চৰে নাও ইয়ত কি বটল পিকানা ফ্ৰ ইনফেকশ্যন ছে চা ছাজাৰে পাকজি আটাঙা তা মানা চিকচিকা মানা ফ্র পিপি ইং মামে মানা খা মুশকিলা সুসং সে খা পাকজি বটলে পিপি তং না কাত খা দে বটল ঠিক বাসে খ্রুসে স্কোলে মেনে দে পিপি তং মাইন চাসমেন চুক খা ফ্রুয়া তংরে শিকা দে বটল পু স্কোলে তামার ওসেন চুক দো ফেসে সং শিশে বটল চেসবা না আতাঙা খেয়ারিক পোঙা তাঙা আসান লাসে চামল তাসে আতে রেবেটি বটল ফিডিং বাদ দো মানা নচাস ইনচুক চেসবা না আতাঙা ছু স্কোলে না উর্জেন্ট পো সান্তে বাসে আতে দে প্লাস্টিক বটল ফিডিং বানা তো খো শিশে বটল মেনে মিকল চাং দে বটল পোথাকুচে স্কোলে মেনে মিকল চা দারিং আতং গা মালসে গা ছানা সাফার চিগাং ছানা আতং আচাং খুরবর গোসাস মেদ ইয়া বটল ফিডিং বা খানলা খা মানা জোলা গাং খা ঠিক বাসে শুইগাং স্কোলে খুরবার গোসে পডর চিয়াং খুরবার গোসে বটল চিয়াং খুরবার গোসে বারগানা ফ্রুয়া দো ছান্তিক খিমিক ছেদ বারগানা গ্রাহমিক ছেদ ছানা আতং আদে কদরাতি শেষ দেবা সুত বেদি আমি পিপি উঙাতি ফ্রুনি মিং না ছো নি আমা চিন দোলা আতেস গান মেদ ইন নাঙ্গেন মেহসা পোঙাতে দিফ্রুন লা আমি পিপি তাং চাস পো মানা সাছাইন কাসেন ইংলিশ পেরা দা কাজ জাকসে ইয়ান তাং সুপার টি সুক প্রচুগে ছানাং আতি সুটুরাং নো দিকা নমো সালেমা সুকিও জুসে কিয়ং সিওত আসসালামু আলাইকুম
1: ওয়ালাইকুম আসসালাম
0: কাসা নমো সালেমা জো সাগসন লাইরা ও জু চেরিং মজেরে জু কি আর জেরি রিনচান ওয়াক্সন না ওয়াক্স পিংসে আকাশবাণী কারগিল সুটুরিয়াং সুকিও চাস লা জু ছানা ইয়ারি কানা দেয় জুত পাজু কি গা তাং হাজু দি আমি পিপি ফ্রুন লা তাং চাস পো চাম চিক সাছাইন সুক দিস কলা চে স্পেস পাবা সেমল না বাখশিস
1: সবসে পেহলে না ইয়ারি শুক্রিয়া যে জুংস দিকা বুলাই বসে স্টেজ আন দি চোখ ইম্পর্টেন্স পেরা চিকা ডিসকাস বা মোকা তাঁস তো সবসে পেহলে না দিরিং যাও টপিক মানা জরুরি টপিক জু জো আজ মতলব হর কিসি কো পতা হোনা চাইয়ে ব্রেস্ট ফিডিং ইবারে হাজু ব্রেস্ট ফিডিং মানা ফ্রুয়া জরুরি ইঞ্জু কেসে ছে মহিনা ছাকপা মানা চং মতলব জান ছু গানি চং মাতামা আমি পিপি তামা জরুরি ইনজুয়া মানা তামর গোসিন ছে মহিনা ছাপ চং মানা তামর গোসামিন ছানা আমি পিপি অদু চুক্স নিউট্রিয়েন্টস কাতো অদু চুক্স দেন দা কাতো ইউ জু তাকতি জিসে কি ফ্রুন লা ইয়াং মানা জেসে গান্তস তাকতি দাওয়াই তাঙ দিয়া দেন দা মতলব জেসে ফ্রুটস ছু তামা অদন সাকি চং জরুরি জরুরত মিছাত পাজুয়া ছরা তা পেহলা আমি পিপি খার্সে পিলা দুধ ওদো মানা কিমতি চিস কুদরতি এক ভ্যাকসিন লাশিক তো দো মানা ফ্রু তাং মানা জরুরি ইনজুয়া ওদের গ্যাপ না জেসে গন্তেস জেসে সোমা আমা জেসে সোমা চোখ দান ইনজু আমা ফ্রু স্কেদ না খো মতলব দেন দা নর্মাল ডেলিভারি ছা নাং ফির বি লেকিন ওদো বাচা জু ইয়া মতলব ওদো আয়ং সে পিপি তাং তাঁচা জু সাপোর্ট বাচা খো অনসর খো সাপোর্ট বসে পিপি তাং না কাতো দো ফ্রি সিহা তিফিয়া মানে জরুরি ইনসুক জু ইয়া
0: বাকশি জু মানে ইয়ার স্পেস বাবা সে মো জু ছা নাং আতি ফ্রুন লা দি আমি পিপি তাং চাস পো ইয়াং চি চি ফায়দা ইয়ো তেন জু
1: আমি পিপি তামা মানা বহুত সারে ফায়দে হে ইসকে সোরা তো পেহলা না ওদো ফ্রু মানা ইয়াং চং জান না ছু না ইয়াং কুচ নিউট্রেন্স জরুরা ছাচা মেনিয়া দুসরা ওদো মতলব বিমারিয়া হতি ইনফেকশন ছা জেসে স্কিয়া চিক ইনফেকশন মধ্যে ফিয়াং তেস ভ্যাকসিন জেন দাতাম ওদো বসং খাকচান ওদো বসং জরুরি গন্তি আমি পিপি ইনসু ইয়া উসে ও তাকত মতলব মিল জাতি হে ইনফেকশন সে লড়নে কি তাকত মিল জাতি হে জেসে ফ্রুন লা ডায়রিয়া ছা দিয়া মতলব কনস্টিপেশন ছি খতরা লুস পর কাবজি ছে ও ওদন সাকদি কা ইউন চামে নিয়া তা আমি পিপি খোরাং তাং না কা তো দে সাক বিমারিও নি কা ইনশাল্লাহ মতলব দূর লুসিন ফ্রু
0: কাসা বখশি জু ফ্রু মা থাগলি নু সাজু ছানা ইয়ারি জেরবিতন পদে ইনসু পা জু আচি বা সং মানা গানা মে থাজু মানা গাচুক মাজবরি ছানা দন থাগলি জাকসে ফ্রু লা পেহলা আমি কারসি মানা বখচুক পার ওশিন সু
1: পা জু বিলকুল জু পেহলা মানা তাং মা জরুরি ইনিয়া পেহলা গান তা জেসে ইয়ারিস স্নাল জেস কি স্কে নরমাল ডেলিভারি সো না কা তো 2 ঘন্টা এর গ্যাপ না বডি রিকভার ছা জু উস লাইক বডি বান জাতি এ কি ফ্রু লা পিপি তাং উসকে বাদ দুসরা ইউমত গান্তি জেসে সার্জারি বখন জু সি সেকশন বখন খো